0: ছাত্রছাত্রী নাম লেখাই পারে। আসন্তা 29 তারিখে তৃতীয় তথা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ পাইব। নবরঙ্গপুর জেলায় চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কু অধিক স্বচ্ছ ত্রুটিশূন্য করা উদ্দেশ্যে জেলা প্রশাসন পক্ষর আবশ্যক পদক্ষেপ নিয়েছে। গতকাল জেলার চারোটি বিধানসভা নির্বাচন মণ্ডলী উমরকোট, ছরিগাঁ, নবরঙ্গপুর এবং ডাবুগাঁরে এসআইআর সম্পর্কিত বিভিন্ন মামলাগুলির দাবি ও অভিযোগ শুনানি আরম্ভ হয়েছে। ভদ্রক জেলা আরড়ির বাবা আখণ্ডলমণি পীঠে কাউড়িয়া আজ সকাল মণিবাবাঙ্কঠারে জলাভিষেক করেছেন। জেলা প্রশাসন ও মন্দির প্রশাসন পক্ষর শ্রদ্ধাল দর্শন পাই ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা যাইছি। মানুষ প্রথমে চন্দ্রপৃষ্ঠরে পাদ থাপিথিবা সফলতাকু মনে পকাই আজ আন্তর্জাতিক চন্দ্রযান দিবস পালন করা যাউছি। 1969 মসিয়া আজির দিনরে চন্দ্রযান আপোলো 11 অভিযান মাধ্যমে মানুষ চন্দ্রপৃষ্ঠরে অবতরণ করেছিল। জাতিসংঘ সাধারণ পরিষদ দ্বারা 2021 মসিহার এই দিবসক স্থায়ী ভাবে পালন করা যাচ্ছে। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে এক চন্দ্র, এক দৃষ্টিভঙ্গি এবং এক ভবিষ্যৎ। এই অভিযান মাধ্যমে মহাকাশর গবেষণা এবং আবিষ্কার সহ আন্তর্জাতিক সহযোগ এবং শান্তিপূর্ণ চন্দ্রযানর বিভিন্ন দিক লোকলোচনক আসিপারিছে। ভারতীয় পানিপাগ বিভাগর সূচনা অনুসারে চলিত সপ্তাহর গুরুবার বেলকু রাজ্যের উত্তর ভাগ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে পুঁ এক ঘূর্ণিবলয় সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূল আভ্যন্তরীণ জেলাগুড়িকরে মধ্যমরু প্রবল বর্ষা হয়ে পারে। সূচনা অনুসারে আন্ধ্রপ্রদেশ, উত্তর উপকূল ও সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড় উপরে এক ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে। এর প্রভাবে আসন্তকাল সুদ্ধা সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, সম্বলপুর, দেবগড়, বলাঙ্গীর, কলাহান্ডি, কন্ধমাল, নবরঙ্গপুর, রায়গড়া, কোরাপুট, মালকানগির, কেন্দুঝর, ময়ূরভঞ্জ ও নুয়াপড়া জেলাকু ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাইছে। সকাল 6টা সুদ্ধা হীরাকুদ জলভণ্ডার জলস্তর 612.87 ফুট রয়েছে। চারোটি গেট দিয়ে জলভণ্ডার মধ্যক 158,491 ঘনফুট জল প্রবেশ করুথিবা বেলে 94,292 ঘনফুট জল নিষ্কাশিত হেউছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতে পরবর্তী সংবাদ আপনার শুনিপারে দিন 2:32।
1: শুনুলে আঞ্চলিক সংবাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুণবা স্বাস্থ্য সূচনা। আজ এর শুণু মুখ গহুর কর্কট এবং এ সম্পর্কিত সচেতনতা কহিবে ডাক্তার প্রশান্ত কুমার স্বাইঁ।

ইছেন শুনমা, সিনেমা পাগল করিছু তুর ই গীতটা। গীতকে গাইছন বাবুল সুপ্রিয় আর নিবেদিতা, লিখিছন শ্রীকান্ত গৌতম, সঙ্গীত থি সজাইছন বিকাশ দাস।

আসুন শুনি মা, ইয়ে গীতটা কথাচিত্র লেখু লেখু লেখি দিলি, গাইছন বাবুসান আর নিবেদিতা, লেখিছন শ্রীকান্ত গৌতম, সঙ্গীতটি সজাইছন বিকাশ দাস।

ইহাদে শুনুন কথাচিত্র চুপ চুপ চোরি চোরির ই গীতটা। আর এস কুমার আর নিবেদিতাঙ্ক কণ্ঠনু লেখিছন শ্রীকান্ত গৌতম আর সঙ্গীতটি সজাইছন মন্মথ মিশ্র।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম। আজি ইতি শুনলে সিনেমা গোটে শুয়া গোটে সারি পাগল করিছু তু তুমি দেখিলা পরে লেখু লেখু লেখিদেলি আর চুপ চুপ চোরি চেরি। ইন শেষ হল ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম। আকাশবাণী সম্বলপুর এহাচিন প্রচার করুচু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম। আজি শুনমা গোটে সিনেমা গীত ক্রম থি রঙ্গিলা সিনেমার কেতটা গীত। পহেলা শুনমা ই গীতটা, গীতকে গাইছন আশা ভোসলে আউ আদিত্য নারায়ণ, গীতর রচনা মেহবুব, সঙ্গীত সজাইছন এ আর রহমান।

শ্রোতা বন্ধু, আপন মানে গোটে সিনেমা ক্রমতি শুনুচন রঙ্গিলা সিনেমার গীত। গীত মানুষ রচনা করিছন মেহবুব, সঙ্গীত সজাইছন এ আর রহমান। এহা দেশুন মা, এই গীতটা গাইছন উদিত নারায়ণ আর চিত্রা।

শ্রোতা বন্ধু, চন্দ্র এ আমার জন খালি প্রেমকে বখানবার জরিয়া নুহে, বরং আমার মনর ভাবনা নিচ্ছক ভল পাইবাকে প্রকাশ করবার মাধ্যম পেলায়। কেতে অকুয়া কথার সাক্ষী, কেতে বিরহ মরমর কথার সাক্ষী। কেতেবেলে চন্দ্র আমার সুন্দরতার প্রতীক, তো কেতেবেলে অন্ধার রাতির সাথী। আউ প্রেমীর আখিতি তার সাথী বি তো গোটে চন্দ্রর চন্দ্রফুলিয়া মুহ নেইতবার সাথীটে। এছেন শুনমা মহম্মদ রফি গাইতবা এই গীতটা, সিনেমা চহদেবিকা চাঁদনু। গীত রচনা করেছেন শকিল বদায়ুনি, সঙ্গীত সজাইছেন রবি।

শ্রোতা বন্ধু, কাহিকেন কালু আজতক আজরির এই আধুনিক সময়াতক ভি চন্দ্রকে জনকে নিজের প্রেমিকা সঙ্গে তুলনা করে আসুছে প্রেমী, তাকে ব্যবহার করিকি তার সাথীকে নিজের মনর কথা ভি পঠাসি, সাক্ষী রক্ষি তার নিজের প্রেমর হুরুদ্র কথা ভি প্রকাশ করসি। ইয়া চিন শুনমা এই গীতটা কৈলাশ কের আউ সান গাইতবার, যেনে চন্দ্রর সুপারিশ আসতি প্রেমী নিজের ভল পাইবারটা জাহির করুছে। সিনেমা ফনা গীতর রচনা করিছেন প্রসূন যোশী আর সঙ্গীত সজাইছেন যতীন ললিত।

শ্রোতা বন্ধু, জন রাইজর কথাকে নেইকরি সিনেমা পুরোনা দিন আজ তক বনুচে। আত্যেক দিন কিছু না কিছু মজাদার তথ্য ভিল গবেষণা জরিয়ে আমি জানবাকে মিলুচে। যেটা কি চন্দ্রতি পবন কি বর্ষা বি নাইন, সেগে সেন বরস বরণ পাহাচিহ্না রহি যায়সি, তার ওজন ভিল বহুত কমায়। সেন পায়েনর ঠাপ বি বৈজ্ঞানিক মানে প্রমাণিত কলেন। সে জানা বি হেউ জন আমার পরম্পরা সংস্কৃতির অংশ ভাবে সিনেমানে নিজের ঠান বনাইছে, আর তাকে নেইকরি গীত তাকে নেইকরি সিনেমা। শুনমা হাম দিল দে চুকে সনম নু এ গীতটা গাইছন উদিত নারায়ণ আর অলকা একনিক, গীতর রচনা করিছন মেহবুব, সঙ্গীত সাজাইছন ইসমাইল দরবার।

জানিছন, আমি চন্দ্র বিষেতি যেতে কথা কথেন গীত বনাইলে কি শুনলে বি মজার কথা হে, চন্দ্র তার গোটে পাখর মুহ খালি আমকে দেখাসি, দুসরা আটটা কেভে আমকু নাই দিছে। সেন্তা ই চন্দ্রর লাগি তার মাধ্যাকর্ষণ শক্তির লাগি সমুদ্র থি জুয়ার আর ভট্টা বি আইসি। আজ তক চন্দ্রকে বনে ঝন গলেন গবেষণার উদ্দেশ্য কি রহস্যকে ভেদবার লাগি হেউ। অপ্তক বার জন্নু অৎকা মনুষ চন্দ্রন চালবার সৌভাগ্য বি পাইলে ন। এছেন শুনমা সিনেমা জখম নু গীতটা গাইছন অলকা ইয়াগ্নিক, আর গীত রচনা করিছন আনন্দ বক্সি, সঙ্গীত এম এম করিম।

0: শ্রোতা বন্ধু, পূর্ণিমা দিন চন্দ্র আমকু পুরা গোল বড় দিশছে, মাত্রক তার আকার নাই বদলে কেবে। হেটা আমার আখির ভ্রম বলিকি বৈজ্ঞানিক মানে কইছন। চন্দ্রন বায়ু নাই থিবার লাগি সেন আকাশ সবুবেলে ধলা বাগির দিশছে। দিন বেলে বি চন্দ্র গোটে দিন আর গোটে রাত মিশিকি প্রায় 29 আউ পৃথিবীর অধা দিন সাগে সমান। চন্দ্র খালি রাতির শোভা নুহে, আমার মানবর জিজ্ঞাসা রহস্যর গন্তাঘরে, আমার সাহিত্য সংস্কৃতি পর্বপর্বাণীর আধারে। শেষে রিফিউজি ফিল্ম নু এই গীতটা শুনমা। গাইছন উদিত নারায়ণ, লেখিছন জাভেদ অখতর, সঙ্গীত সজাইছন অন্ন মল্লিক।
1: জি খড়ে খড়ে ক্যা দেখ রে হ্যাঁ?
2: কমাল হ্যায়, উস চাঁদ কো ঘন্টো দেখতা রহা, উসনে এক বার ভি নাই টোকা।
1: তো চাঁদ কো হি দেখে না?
2: মগর ও সাঁস নাহি লেতা।

শ্রোতাবন্ধু, প্রভু জগন্নাথ ভাই ভৌণী এবং নিজ ভকতঙ্ক গহণরে এতে মজি যাই থাকে সতে যেমি সে মা লক্ষ্মী ভুলে যাই থাকে, অণদেখা করতে সেবক মানে মন্দির দ্বারক বন্দ করে মিলন আশাই মা লক্ষ্মী অপমান বোধ করতে। প্রভুঙ্কর এই লীলা মা অত্যধিক ক্রোধিত করে দেওয়া স্বাভাবিক, তাহসহ তাঙ্কু মানসিক আঘাত মধ্যে দেই থাকে। ভগ্ন হৃদয় মাঙ্কর এই নিষ্ঠুর পরিস্থিতি এই কথা বা সে সহ্য করতে কিপর, তাপরে কণ হল জাঁয়া পূর্ব শুণবা এই গীতটি কথা চিত্র আশারু কণ্ঠ দিয়ে লতা মঙ্গেসকর, মহম্মদ রফি এবং সাথী গীত আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

নমস্কার শ্রোতা বন্ধু, আন্তর্জাতীয় চন্দ্র দিবসর শুভেচ্ছা সহ মু তেজশ্রী মিশ্র স্বাগত করুচি আজির মনোরমা কার্যক্রমর এই অধ্যায়কু। আম পরম্পরা, সংস্কৃতি এবং অনেক পর্বপর্বাণীর আধারর এই চন্দ্রর জন্ম প্রায় 4.5 অরব বর্ষ পূর্বে হইতার অনুমান করা যায়। প্রতিবর্ষ চন্দ্র 3.8 সেমিটর হারে পৃথিবীটু দূরক চাল যাওয়ার তথ্য, তার কলঙ্কর রহস্য উন্মোচন আজির বৈজ্ঞানিক মানে করেসারিলে আজিবি চন্দ্র এবং চন্দ্র সম্পর্কিত গবেষণা বৈজ্ঞানিক মানকর প্রথম আগ্রহ। ভবিষ্যতরে মানব বসতির স্থাপন এবং এই লক্ষ্য সহ অনেক গবেষণা সবু রহস্য উন্মোচন আজিবি লাগি পড়িছন্তি। চন্দ্রযান 3র অভিযানর সফলতা আম সামর্থ্যকু প্রমাণিত বি করেসারিছি। নারী মানকর দক্ষতার পরিচয় বি প্রদান করে সারিছন্তি নারী মানে। ক্রিস্টিনা কোচ, কল্পনা চাওলা, রিমা ঘোষ পরি মহিলা এ ক্ষেত্রে আজিবি উদাহরণ। আগকু অনেক রহস্যর উন্মোচন সহ এই বর্ষর আন্তর্জাতীয় চন্দ্র দিবসর বিষয়বস্তু গোটিয়ে চন্দ্র, গোটিয়ে দূরদৃষ্টি, গোটিয়ে ভবিষ্যৎ, মানে এক চন্দ্র, এক স্বপ্ন এবং এক উজ্জ্বল ভবিষ্যতর নারাকু সফল করিবার পণ সহ শুনিবা এই গীতটি জ্যোৎস্না রাণী মুদুলিঙ্ক কণ্ঠরে। গীতর রচনা করছেন শিরিশ চন্দ্র পূজারী।

শ্রোতা ভৌণী, এথর আপনার কিছু জাঁয়া কথা। প্রতিদিন অতি কমরে তিনু চারি লিটর পা পিঁতু, খাইবার ঘণ্টায় পরে পা পিইবার অভ্যাস করতু। সবুলে বসিকি এবং ঢোকে ঢোকে পা পিইবা চেষ্টা করতু। হ্যাঁ, খালি পেটরে চা এবং কফি নিহন্তু না। যদি বিনা দুধ ও চিনি চা পিইপারুচি কফি পিইপারুচি তাহলে খুব উত্তম। উপযুক্ত পোষক তত্ত্ব থাকা জলখিয়া খাঁতু। সবুজ পরিবা, ঋতু অনুযায়ী ফল, অন্ডা নিশ্চয় খাঁতু। লেম্বু, কাকুড়ি, পাচিলা কদলী, সেও ইত্যাদিকে প্রতিদিন অন্তত পক্ষে গোটিয়ে দুইটি নিশ্চয় খাঁতু। সন্ধ্যা সাতটা পূর্ব রাত্রি ভোজন খাইদেবা চেষ্টা করতু। আতে জমারু গরিষ্ঠ খাদ্য খাঁতু না। খাইবা পরে যদি সম্ভব দশ মিনিট চালা অভ্যাস করতু। শোবার ঘণ্টায় পূর্ব মোবাইল ঠার নিজক দূরের রাখতু, তাহলে যাই নিদ ভাল হব। প্রতিদিন ছহাজারু দশ হাজার পাদ যদি চালিপারুচি তাহলে খুব ভাল। সপ্তাহক যদি সবুদিন নপারুচি অন্তত পক্ষে পাঁচ দিন হালুকা ব্যায়াম করতু, প্রাণায়াম করতু। মৃদু পানীয় ঠার নিজক দূরের রাখতু। পইড় পা, লেম্বু পা নিয়মিত পিঁতু। নিজের বয়স যদি চাশ বর্ষর অধিক হয়ে যাই তাহলে টিকি অধিক সতর্ক রুতু। এথর আপনার এই জাঁয়া কথা এইটি রাখুছু। ঘর সংসার কার্যক্রমক এইটি রাখুছু। নমস্কার।

0: পরিচয় বন তামহেজ তিমেনত আর ই কাথানমিয়া ফির আগলি আলোচনা কামত তা বহুণী নিমান স্বাগত নানালদাম ই মাক্কা পুপু ঝোকা ঝোকা কার্যক্রম নু আকাশবাণী তার্তি জুহার
1: জুহার
0: হলে নিমে পরিচয় বন টিকি চিওর
1: এঙ্ঘা নামে রজনী মাঝি এমহা পাড়া মানালি কুটুনিয়া বিরসাপাড়া সোনাখান।
0: আচ্ছা কুটুনিয়া বিরসাপাড়া সোনাখান ইদাদ নিমে নিজর জনম পাদ্দাদ কা নিম হুসান বেঞ্জরকাদার
1: নেম বেঞ্জরকাদার
0: নিজর নিজর পাদ্দাব একাসান
1: নিজর পাদ্দাবত মানালি সালেভাড়ি।
0: হ হ বলে জমিনকেরা চাহা ই সম্বলপুর জেলা মেলে
1: হ্যাঁ
0: নিমে বেঞ্জা ই বছর মঞ্জা দিন
1: এমহা বেঞ্জা 2002 মাসিয়া নু মঞ্জ কিছি
0: 2002 বাজকুন্তা বনে বছর মঞ্জা কেরা দিন আর হেলে নিমে যেত বেঞ্জা মঞ্জা ই বছর মানালিয়া নিমা পাখাপাখি হন্যে তো সঠিক পল্লার পলতার তেংদা
1: তো প্লাস টু
0: আচ্ছা
1: চিচেন আর
0: হ্যাঁ হ্যাঁ প্লাস টু পরীক্ষা চিচকা চিকার মেলে হলে আগলি যেন বেঞ্জা মানালিয়া নিমান তাই এরা বার্চকার হ্যাঁ বলে এর না ওটা পরম্পরা আতলি নামে এরা বার্চারকে নিমা এককানে লাগিয়া অ্যাকচুয়ালি নিমে মন হু কথা নিমে সুরতা আতলি
1: চিকা চিকা লাগা লাগা অন্টা কুকস অন্টা চিনহার কুকস অন্টা বারস এরা গে এতা লাজে লাজে লাগিয়া ধরু কাছে নাকরা গে হি জিয়া গে টিকে এলচকা লাগা লাগা চাহা চাহাই মাল্লা মান্না আগলি তা ইতরন তাকে কর হাত দার দেখ আগে কাছে নাকরা না আগলি তা হন্যে মার আছে না মোবাইল হি দুনিয়া মাল্লা রু আগে চিঠি পত্র
0: খালি রাচা টিকে টিকে চিঠি পত্র হন একান দিনে এরা পল্লালি আর হন কাছে নাকরা পল্লালি আর হঠাৎ ওর তুস বার্চকুন একান ওটা লাগাল কি এক
1: সরে কো রান্তিন হ মঞ্চা করা জামহারগি রাজি মঞ্চা হলে চিয়া লাগা লাগা
0: যে হু বাকেন মানে আয়াং বাং কানে মা বুয়ার গুঠি যদি রাজি মাঞ্জার কেরা লি তা হঁ বা চালি আর কা পাড়া পাটকিন তার কানে যদি সুরি সুতার রাল না যে ভল কুকু সন্টা ভল আড়পা দন্টা বাজকুন এবার আরি হঁ বা চালি আর হলে প্রকৃতিরে মেনালি আর কা যে আ কুকাগি ইচ্ছা আতলি কামাল্লা নিমান হনে মেঞ্চকাচার যে নি নিন্দির বালদি বলি করি
1: হঁ নিঘা পছন্দ রাই কামাল্লা বাজকাচার হঁ বাচান
0: নিমা পছন্দ লাগ কিচা আচ্ছা আচ্ছা হ নিজের পছন্দ লাগুন আর বেঞ্জর থালি তা ভল দু এদের একা ইদা দনটা যুগু যুগু রক অর্তুসি আড়পা ক তার আসার নাম আড়পা পালি নান তার নাম সাঁসার বন চালাবৎ হলে যদি নামে নিজের মন পছন্দ মারা চাহলে ভল মাল লাগি এক মাল্লা হলে এরা খাতির কি যে নামে পরম্পরানু গুঠি যেতে বলে কুকায় গুঠিয়ারি পাটিয়ালি আর বেঞ্জিয়ার আর হুব কেন কুকায় গুঠিয়ার মানে আধার অলহালি আর ভি হনে নিমি অলকাজ কার কেন
1: হ্যাঁ অলকাজ কাম
0: হ্যাঁ হলে ইনান নেলাতে এসরা মানে এরা খাতরালি যে কুকিয়া গুঠার যেতে হলে মানে বেঞ্জরাল নার আর হন্যে মাল্লা অলহুরিন আর অলনা যেন পরম্পরা ওটা রাচা নামে আর মুঞ্জরা কেরা দিন কা এপসরা কেরা দিন বত হলে চলে তা যেমন নিম অলহালকার টিকে অলহের অরকা এককানে অলহালকার যে হুবাকেন হুম কি মেনত

0: একখানে এখানে নিমের নিমিত্তে আছি, নিমের শ্বশুর ঘর একখানে, নিমান সাহায্য সকজোর হনের নাঞ্চার কা একখানে।
1: লা সাফা শিখা বাচার
0: হুম হুম হুম
1: শাস পাচত পায়ের বিজা হলে চালকি মুঠি লুঁড়া ডিবি মান্ডাড়ি সবু শ্বশুর জামারি
0: হুম
1: তেঙ্গিয়ার সবু সবু আত্মা বাচার শিখা বাচার আয়াং বাং এড়পানু শিখুনি আর থরে শ্বশুর এড়পানু সবু কিছু শিখরা গে লাগি।
0: হ হ হ হ তামে হিসাব নু চালরা গে খাতরি আই কামলা
1: আসন হি ভুল মানি কি ভুল মানি আনতিন ঠিক মানি আয়াং বাং সং মান্ডি বিতা আকুনি আসন আরু থরে শিখরা গে খাতরি।
0: হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ জি হলে ঈশান নাম মা বু আর পানু যাহা চাহাল কাত আদান কামাল কাত আসান হন্নে পোলতারি মানা গে
1: ধীরে ধীরে তা মা সঙ্গে মিশ্র কোন ফিরি মানি কে বর্ষে ছ মাস
0: হলে নিমতা আসান কেরকার যেত্রি গানে নিমেইও নণন্দ দিওর আতনার কা হন্নে ডেড় সাস নে নে আতনার
1: মুন্টা নণন্দ আর অন্টা দিওর নেমবাড়কা
0: হ তেঙ্গনার যে নণন্দ গুঠিয়ার সাধনার বহু গুঠিয়ারি নেন্দ্র নেন্দ্র তেঙ্গনার নিমে হন্নে মানচকি জাকা
1: আমল্লা অন্টা অন্টা আড়পান হনে সাধনার অন্টা অন্টা আড়পান পুরা সাঙ্গে লেখা মান্নার কানার।
0: হ্যাঁ আজি আজি হলে আদাত বে নিজের অন্টা কর্তব্য দু যে আড়পানু নে দিও রাতল দাস কা নরন্দ গুঠিয়া রাতনার হলে আবরারিন একানিকরি নিজের কামন ইয়ন ই কথা তন্ডা বি চিন্তা কাম না জরুরি দিবাই কামাল্লা
1: দিওর পর নিজের ভাই সে নিজের এডপানো এসকে কামাল কাত আনেন তাঙ্গান ভাই লেখা
0: হইতা
1: কামচান আর পিয়ার চিচান মান্ডি আড়া সবু লেখা নন্দ জামা রেহি নিজের ভহণী লেখা এরিয়া মা বুয়া শাশ শ্বশুর রেহি নিয়র আয়াং বাং লেখা টাইম অনুসারে বারচারালে গাড়ুয়া আমু মান্ডি ও ইউ এড়াকা কাতার্তি বারকুন অক্কা ইয়ে আমু ইয়ে সবু চিচান শিখরান ধীরে ধীরে মিশ্রান
0: হলে নিম একাসান নিমে আড়পানু যাহা অনালকার মহালকার আসান নে একানে অন্যার মোহনার একাবন নে একেন বেশি পছন্দ কামনার একানে বিতন কা একানে রান্ধা বাড়া কামন হন্যে একলা নিহে বার্চকি চা মন্নু।
1: হ্যাঁ বার্চকি চা ইয় তিহিলা খালা বন এদের সবু মেনা মেনা করি শিখরা নানতি এনে
0: হ্যাঁ মন জানিকরি নিমি আর ইদান ভ লাখনার আর চটনি ভ লাখনার কা আর ছোটে ইঞ্জু ভ লাখনার উদান যেতে ভি টিকে ধ্যান চিয়া খাতরি মেলে। হ্যাঁ হলে ইনে এরা খাতরালি যে নাম নাহে সংস্কৃতি নো নাম যেনতা চালরাল কাত হন্যে গুটি নাম চালরাল দাত হলে ধীরে ধীরে যেন আকুন হাতদার গুটি পাঢ়ালনার পাঢ়ানা দিয়ে ভল কাত শিক্ষিত মানালনার হলে পাড়িকরি যেতে শহর গিয়ে বুঙ্গা কানার কা হন্যে তামে শিক্ষিত কুকায় কুকুর মানে বেঞ্জরালনার গুঠি বলে আরো শহরী জীবন্তি আরো পাদ্দাগে গুঠি মাল্লা কিরুর ইবন নিম এন্দির বর আরো তেঙ্গর একানে নিমা লাগি ঘায় ঘায় অনেক আলার আতনার যে পাদ্দানু কিন্তু ঘায় ঘায় অর্তুর তো অনেক বুঙ্গনার কানার যে বর্ষক থরে লেখা হিমাল বারনার বাগির মানা কালি
1: বারনা কথা নিজের পাদ্দাগে নিজের সংস্কৃতি বন উইয়াগে নিজের মা বুয়ারিন ভাই ভণী রিন এর আগে বারনা কথা নে পাড়ানো এসকে মানালি মা মানালি তামা জন্ম মাটি বন
0: পয়সা পতর কা পড়া লিখাত কালি জিয়া মানলি দু জিয়া যদি বত হলে নাম যেত্রিগি গানে যদি ভল সম্পর্ক র পাড়া গানে নামে শাশ শ্বশুর গানে নামে আয়াং বাং হ্যাঁ আর না পদ্মা গানে যদি সম্পর্ক র হলে নাম একা পদ্মান্তি বারকা দাত আ পদ্মাগে যদি নাম সম্মান চিও থালে নামে ভি সম্মান বাড়র ইদার ভি নামে ভাই ভুণী গুঠিয়ার কা যাহা মেনাল আর আদান আহনা কথা তা যা হই না বার্চকার আর নিম অন্টা বাড়িটি কথা ইসান তেঙ্কার যে অন্না গীতু আ মাধ্যম নাম একানে কি দুসরা কুকা হাতদার গে কা নামে বারনা পিঢ়ি গে অন্টা একানে বার্তা চিয়াল দাত ইন্দ্র তেঙ্গাল দাত আ মাধ্যম নু আ কথান আলোচনা নাঞ্চকার যা হো নিমান আকাশবাণী তার্তি বহু ধন্যবাদ জুহার। আকুন গীতু পদে মেনত এ গীতু বন পাড়কানার রজনী মাঝি সুমিত্রা মাঝি আরু ধনমতী কুচুর।

নাম যেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগানতাম যাহা বি সুবিধা অসুবিধা মাঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহলে দুনিয়াত কেতে না কেতে আঘলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানত আর একা বোধ নামে নিজের পরিচয় দু নিজের সম্প্রদায় গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়ত হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গে ইন্না বিপত্তি খাতির কিছি যে

এঙ্গান পাঁড়সু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবুনু এ কন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কা হেক্ষা কা নামে একা বাকেন বি নামে শরীর বড় যদি অসুবিধা নু খাতরা হেলে আজকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েত কামদাত আর ভল মানন কত বুলিকরি নাম চিন্তা কামদাত হেলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মানজা কা কিছু বি যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মানজা হলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকরি নাম আদান সালখাঙ্গত আ জিনিস পন ভাবনা কথা আউ হন্যে এর থালে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতল দাঁত নাম যদি সুস্থ সবল আতল দাঁত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে আমি হেক্ষা হেড্ডু যদি ঠিক র হলে নাম কামাণি ধামাণি কামত আরু নাম নিজে পঁসরত আরু নামে হাদ্দু বচ্চরিন পঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতি নীতি যাহা সবু বেঞ্জা কা জাতলি জিতে সান কত বারতারু সমাজ নু ঠিক হিসাবু চালরত হলে কিছু যদি অসুবিধা মানজা হলে নাম যদি আকুন্তা ই বৈজ্ঞানিক যুগকে যাহা পদ্ধতি আতিলি আদান যদি নাম গ্রহণ মা কামত হলে নামা হি অসুবিধা মান আকুন ভিন ভিন চিকিৎসা পদ্ধতি বার্চা দিন তা হেলা একলা হি মা কামনা কথা যেতবেলে বি কিছু অসুবিধা মানালি ডাক্তার আজ্ঞা গার্গে চাহানু কানা কথা আর নিজের সমস্যা বন তেঙ্গনা কথা তা ই সবু জিনিসকে সচেতনতা একানে মানত আর নাম আহাঙ্গত আজকে লাগান সরকার ভি ভিন ভিন ব্যবস্থা কাম চিকিছি আবন নাম যদি আহ থালে নাম নামাগে লাগান আদান ব্যবহার কামাঙ্গত আউ নিজে ঠিক হিসামু রাঙ্গত।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আপনার প্রিয় কার্যক্রম যুববাণী আপনার স্বাগত জনাওছি। মু আপনার প্রিয় যুবসাথী তনুশ্রী বেহরা। যুবশক্তির চিন্তা, সৃজনশীলতা, জ্ঞান ও প্রেরণাকে নিয়ে আমি পুঁ থরে হয়েছু আপনার সম্মুখে। আসন্তু আজর যুববাণী কার্যক্রম আরম্ভ করিবা ইতিহাস দর্পণরু। 1969 মসিহা 20 জুলাইরে আমেরিকার আপেলো 11 অভিযান মাধ্যমে মহাকাশচারী নীল আর্মস্ট্রং চন্দ্রপৃষ্ঠরে পাদ রাখিবা প্রথম মানুষ হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। 1976 মসিহা 20 জুলাইরে নাসার মানববিহীন মহাকাশযান ভাইকিং 1 সফলতার সহ মঙ্গল গ্রহর পৃষ্ঠভাগে অবতরণ করেছিল। এহা মঙ্গল গ্রহ অনুসন্ধানের এক ঐতিহাসিক সফলতা থিলা। 1296 মসিহা জুলাই 20 জলালুদ্দিন খিলজিঙ্ক হত্যা পরে আলাউদ্দিন খিলজি নিজকে দিল্লির সুলতান ভাবে ঘোষণা করেছিলেন। 1997 মসিহা 20 জুলাইরে ভারত ও বাংলাদেশ মধ্যে তিস্তা নদীর জলবণ্টন সম্পর্কিত এক ঐতিহাসিক বুঝামণা স্থাপিত হয়েছিল। এবং 1944 মসিহা আজর দিনে জর্মানির একছত্রবাদী শাসক আটলফ হিটলরকে হত্যা করা উদ্দেশ্যে জর্মান সেনার কিছু অধিকারী বোমা বিস্ফোরণ করেছিল। ইতিহাস দর্পণরে আজি শ্রোতাবন্ধু, আজর শব্দমঞ্চ কার্যক্রমে আসন্তু সাক্ষাৎকার শুণবা কণ্ঠশিল্পী পূজা মুন্ডাঙ্ক সহিত। তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি সুশ্রী সরিতা প্রিয়দর্শিনী মিশ্র।

0: শ্রোতা বন্ধু, আজিকালি যুগরে ছোট ছুয়া হোক কি বুড়া, সমস্ত মনরে অনেক চিন্তা ও বেদনা রয়েছে। সেথির মনকু পূর্তি করা লোকে বিভিন্ন গীত শুনে থাকে। গীতগুড়ি আমার মনর ভাবনাকু প্রকাশ করে থাকে। আমার মনর স্থিতি অনুসারে গীতটি শুনলে মন খুশি হয়ে যায়, সব দুঃখ ও চিন্তা ভুলে যাও, আমি গীতর তাড়ে তাড়ে হজি যাও। শ্রোতা বন্ধু, আজির পরিবেশ সঙ্গীতময় হওয়াকু যাচ্ছি, কারণ আম সহিত অছন্তি জনে কণ্ঠশিল্পী। নমস্কার।
1: সবু শ্রোতা বন্ধু মানকু মো নমস্কার।
0: আপনকু আম কার্যক্রমরে স্বাগত করুছু, নিজর পরিচয় প্রদান করন্তু।
1: মন্না হউছে পূজা মুন্ডা, মুই সমলপুরে রইছি আর মুই গুটে আকাশবাণীর কণ্ঠশিল্পী আয়।
0: যেহেতু এবে সন্ধ্যার সময় হইছি এবং আপন আম সহিত অছন্তি আউ আপনকর এতে সুন্দর কণ্ঠ অছি, তেবে চালন্তু গুটে ভজনর কার্যক্রমকু আরম্ভ করিবা।
1: ঘন্ট

0: ছাতি মোর ধক ধক কলারে, ছাতি মোর ধক ধক কলা।
1: বহুত সুন্দর গাইলে, আম শ্রোতা মানক মনকু নিশ্চয় ছুঁইথিব। আপন যেতেবেলে সঙ্গীতর এই যাত্রাটি আরম্ভ করিথিলে, এমিতি কিছু কোন স্মৃতি রহিছে যাহা আপন কেবে ভুলি পারিবে নাহি, সে বিষয়ে কুহন্তু।
0: আজ্ঞা আজ্ঞা, অবুলা স্মৃতি তো অছে। মুই যেতেবেলে পহলা রেডিও পাস করলি, রেডিও পাস কলা পরে তো মানে সবু সিঙ্গর মাঙ্গু সমস্তে জানসন
1: আজ্ঞা।
0: তো পহলা কন্টার মতে সম্বলপুর মহোৎসব 2016 মিলিথিলা
1: আজ্ঞা।
0: তো সেনু মুই যেতেবেলে পারফর্ম করি গলি, সেতেবেলে কানা হেলা না মুই সে লিরিক্সটা ভুলি গলি। তো সেনু মতে বহু নর্ভন মানে বহু নর্ভস হয়ে গলি, মুই বহু নর্ভস হয়ে গলি। আউ তারপরে সেনু লিরিক্সটা ভুলেলা পরে কানা যেনটা করবি তো মানে সে তালে তালে গাইবারকে পড়বা না বলে মানে সে তালে তালে যেনটা করবি লালা লালা করি করি গাইদেলি সেনু। তারপরে গাই সারলা পরে যেতেবেলে মুই স্টেজ তলকে উতিলি, সেতেবেলে মোর গুরু প্রমোদ কুমার মিশ্র সে কহিলে এনতা কেনটা ভুল হয়েগলা, আউ মানে গীতটা এতকি হড়বড়িয়া জিনিসটি নুহে, এটা গোটে সূক্ষ্ম কলায়, এটাকে বহু যুগবারকে পড়ছি বলিকিরি। তো তাঙ্কু মতে এটা গোটে বহু বড় শিক্ষাটে মিললা কি মানে গীতটা হড়বড়িয়া জিনিসটা নুহে, এটা মানে যে বি সঙ্গীত লাইনরে অছে মানে গীত যদি সেমানে বাছিছন বলে তাঙ্কু মানে এতে সংঘর্ষ করবা হি পড়বা, বাধ্য মানে করবারকে হি পড়বা, সঙ্গী মানে রিয়াজ নাই করলে বিধিরে মানে কিছু নাই হেপারে।
1: প্র্যাকটিস
0: মানে মিউজিক মিউজিক লাইনকে এটা নাই কি সঙ্গীত, মুই মানে বাদ্যযন্ত্র হিসাবে বি কহুছে, যে মানে বাদ্য যে মানে বাদক অছন তাঙ্কু বি কহুছে মানে যে বি মানে মিউজিককে বাছি নেই যে মানে তাঙ্কু এইথিরে মানে পুরা মাঝি হেবারকে হি পড়বা বলে যাইকরি সে গোটে মানে মিউজিসিয়ান বনিকিরি মানে লোকমাঙ্কর আগারে সে ঠিয়া হেইপারবে।
1: নিশ্চিত ভাবরে কোনসি বি কার্য করিবা পাই আগরু অনেক পরিশ্রম করিবাকু পড়ে, তেবে আপনকর দিনচর্যা কিপরি রহিছি?
0: দিনচর্যা বেলে মুই না সকালে উঠছি 5 বজে উঠছি, 5 বজে উঠি করে যেনটা ঘরর কাম ধাম করি সারলা পরে না টিকে বাহারকে টিকে চালি বুলি যাইছি, তারপরে আসিকিরি টিকে মো রিয়াজটা টিকে করছি, বেশি নাই করে আধা ঘন্টা 45 মিনিট এনতা করছি, তারপরে সেনু রিয়াজটা করি সারলা পরে ফের টিকে রন্ধা বড়া স্টার্ট করি, তারপরে ফের মো ডিউটিকে যাইছি।
1: আজ্ঞা, গীত গাইবা ব্যতীত আপন আউ কোন করন্তি?
0: হ্যাঁ, গীত ছড়া ছিল মুই গোটে সর্ভে ডিউটিটা করুছে, যেটা কি গাঁ গাঁ যাই আমি সর্ভে করছো সে ডিউটিটা করুছে, তা প্রাইভেট সেক্টর আড়ু করুছে।
1: আপন কইলে আপন ওড়িশা বাহারকু মধ্যে গাইবা পাই যাইছন্তি, সেইঠি যো যো গীত গাইছন্তি সেথি ভিতরু কিছি আমার শ্রোতা মানঙ্কু শুনাই পারিবে কি?
0: গাইতিলে বেলে আমি এটা মানে গ্রুপ হিসাবে যাইছো বলে মতে সেমানে যেটা কি আমার যেতে সাংস্কৃতিক যেতে অনুষ্ঠান আছে সেমানে বেশি করে ডালখাই রঙ্গবতীকে নিয়ে প্রোগ্রাম করছেন, তো সেনু রঙ্গবতী বি গাইছে আর সোলো বি গাইছে, তা নাই কি খালি গ্রুপে গাইছে বলি।

0: গহনা, যাই ফুলরে গলে জিমি জহলখানা।
1: সাক্ষাৎকারটি শুনিলে তো শ্রোতাবন্ধু, মু আশা করিবে যে এই সাক্ষাৎকারটি আপনমানঙ্ক হৃদয়কু নিশ্চয় ছুঁইথিব। শ্রোতাবন্ধু, রাতির নীল আকাশরে যেতেবেলে রূপেলি জহ্ন হসি উঠে, সেতবে প্রকৃতি যেপরি এক অনন্য সৌন্দর্যরে ভরি যায়। চন্দ্রকু নেই আম সাহিত্যরে অসংখ্য কবিতা রচনা হয়েছি, লোককথা সৃষ্টি হয়েছি, এবং বিজ্ঞানী মানে এর রহস্য উন্মোচন পাই বর্ষ বর্ষ ধরি অক্লান্ত পরিশ্রম করেছেন। কেবে কেবল কল্পনারে থিবা চন্দ্র আজ বিজ্ঞানর অদ্ভুত সফলতার প্রতীক কি? মানুষের অদম্য সাহস, জ্ঞান অন্বেষণ এবং অক্লান্ত প্রয়াসর স্মৃতিকু সম্মান জনাইবা পাই প্রতিবর্ষ জুলাই 20 তারিখে আন্তর্জাতীয় চন্দ্র দিবস পালন করা যাচ্ছে। 1969 মসিহা জুলাই 20 তারিখ মানব ইতিহাসর এক অবিস্মরণীয় দিন। এই দিন আমেরিকার আপেলো 11 অভিযানর মহাকাশচারী নীল আর্মস্ট্রং প্রথম মানুষ ভাবে চন্দ্র পৃষ্ঠরে পাদ দিয়েছিলে। এই ঐতিহাসিক ঘটনা মানব সভ্যতা পাই এক নূতন যুগর শুভারম্ভ করেছিল। সেই গৌরবময় মুহূর্তর স্মৃতিকু চিরস্মরণীয় করিবা পাই জাতিসংঘ 2021 মসিহারে এই দিবসকু আন্তর্জাতীয় স্বীকৃতি প্রদান করেছিল। শ্রোতাবন্ধু, এই আন্তর্জাতীয় চন্দ্র দিবস কেবল অতীতর সফলতাকু স্মরণ করিবার দিন নুহে, বরং ভবিষ্যতর সম্ভাবনাকু অনুভব করিবার দিন মধ্যে। চন্দ্র সম্পর্কিত গবেষণা মাধ্যমে বিজ্ঞানীমানে ব্রহ্মাণ্ডর অনেক অজানা রহস্য উন্মোচন করেছন্তি। এই গবেষণা ভবিষ্যতরে মহাকাশ যাত্রা, নূতন প্রযুক্তির বিকাশ এবং মানব জাতির কল্যাণরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাইব। আমাদের ভারত মধ্য এই ক্ষেত্রে গর্বর সহ নিজের পরিচয় প্রদান করেছি। ইসরোর চন্দ্রযান 1 জল উপস্থিতির প্রমাণ দিয়ে বিশ্বর দৃষ্টি আকর্ষণ করেছিল। পরে চন্দ্রযান 3র সফল অবতরণ ভারতকু চন্দ্রর দক্ষিণ ধ্রুব নিকটরে সফলতার সহ অবতরণ করাইথিবা প্রথম দেশর গৌরব আনিছিল। এই সফলতা কেবল বৈজ্ঞানিকমানঙ্কর নুহে, বরং প্রত্যেক ভারতীয়ঙ্ক গর্ব মধ্যে। আন্তর্জাতীয় চন্দ্র দিবস আমকু এক অমূল্য বার্তা দেইথায় যে স্বপ্ন যেতে বড় হেউ নাই কাহিঁকি, দৃঢ় সংকল্প, জ্ঞান এবং পরিশ্রম দ্বারা তাহাকু সাকার করা যাই পারিব। কারণ যে আকাশকু ছুইবার সাহস করে সফলতা তাহার পদ।

7টা বাজি 25 মিনিট শুনবে জিল্লা হালচাল, রিলে করে প্রচার করিব আকাশবাণী কটক কেন্দ্র। আজ রাতে 7টা বাজি 30 মিনিট শুনবে কৃষি সংসার কার্যক্রম, এতে লাইভ ফোন ইন কার্যক্রম, ডায়াল নম্বর কৃষি সংসার শুনবে। আজ রাতে 8টায় শুনবে সংসদ সমীক্ষা, রিলে করে প্রচার করিব আকাশবাণী দিল্লি কেন্দ্র। রাতে 8টা বাজি 15 মিনিট শুনবে হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। রাতে 8টা বাজি 30 মিনিট শুনবে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমের কণ্ঠ সঙ্গীত শিল্পী হচ্ছেন পণ্ডিত ভীমসেন যোশী।

0: আকাশবাণী সম্বলপুর আমরা পরবর্তী কার্যক্রম লেখনী প্রচার করছি
1: প্রচার কার্যক্রম যুবশক্তি প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠেবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিৎজা পার্টি। চল তো কার্ড পিনদে।
2: মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়ারে যাওছু? শুনি পারলুনি? নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

0: विस्तार पर भी चर्चा की।
1: वाणिज्य पुंजनिवेशक निरंतर प्रोत्साहित करा सहित दुई देशर व्यावसायिक संप्रदायक मध्य घनिष्ठता को अधिक सशक्त करने एवं निरंतर जोगाण श्रृंखला को सुदृढ़ करने उभय उपरे राष्ट्रपति सम्मति प्रदान करते। बृत्ति में राष्ट्रपति मुर्मू तांको गस्त को एक ऐतिहासिक माइलखुंट भाव अभिहित करने सहित भारत राष्ट्रपति प्रथम मल्डोवा गस्त बोली तीन दशंधिर ऊर्ध समय धरी दुई देश मध्य रही आसीबा संपर्क आपोस विश्वास और बंधुत्व श्रीमती मुर्मूंकर एही गस्त द्वारा प्रतिफलित होउछि बोली से कहिछन्ते।
0: मालडोवा की पहली राजकीय यात्रा है, ये हमारे द्विपक्षीय संबंधों में एक ऐतिहासिक उपलब्धि है और हमारे दोनों देशों के बीच बढ़ती मित्रता और आपसी विश्वास को दर्शाती है। भारत और मालडोवा तीन दशकों से मधुर और मैत्रीपूर्ण संबंध साझा करते आ रहे हैं। भौगोलिक रूप से दूर होने के बावजूद शांति, विकास और अंतर्राष्ट्रीय सहयोग के प्रति हमारे साझा प्रतिबद्धता के अनुरूप हमारी साझेदारी निरंतर बढ़ती रही है।
1: एतद्व्यतीत दुई नेता विभिन्न आंचलिक तथा वैश्विक प्रसंग उपरे मत विनिमय करने सहित आंतर्जातिक नियम को सम्मान प्रदर्शन करिबा एवं जेकोनोसी विवादर कूटनीति और कथबार्ता माध्यम रे शांतिपूर्ण समाधान करिबा दिगरे निजर प्रतिश्रुतिबद्धता दोहराइछन्ती। एही गस्त अवसर में राष्ट्रपति चिसिनाओ ठारे अनुष्ठित भारत मल्डोवा व्यावसायिक फोरम को संबोधित कर दुई देश मध्य एक सशक्त अर्थनैतिक भागीदारी उपरे गुरुत्व आरोप करिछन्ती। से कहिछन्ती 2047 सुधा एक विकसित भारत गठनर दृष्टिकोण को साकार करने लगे भारत विश्वासयोग्य तथा समृद्ध भित्तिक भागीदारी आवश्यक करे। एही परिप्रेक्षीरे मल्डोवार रणनीतिक भौगोलिक स्थिति दक्ष मानव संबल एवं यूरोपीय बजार सहित वृद्धि पाउथिबा भागीदारी लगे भारत व्यावसायिक नेतृबृंदक आकर्षणीय लक्ष्यस्थल पलटिछि बोली श्रीमती मुर्मू कहिछन्ति। विशेषकर भारतीय कंपानीगुड़िक मल्डोवार अक्षय शक्ति प्रकल्प सौरशक्ति स्मार्ट ग्रिड सबुज हाइड्रोजन और बैटरी संरक्षण आदि प्रकल्प आग्रही थी राष्ट्रपति कहते। राष्ट्रपति मुर्मू यह अवसर में चिसिनाओ ठारे मल्डोवार शहीद वीर मानक प्रति श्रद्धांजलि ज्ञापन करते। दुई देश मध्य सार्वभौमत्व और बंधुत्वर भागीदारी मूल्यबोध यहाद्वारा प्रतिफलित हो। सरकार पेट्रोल रे 20% रु अधिक इथानल मिश्रण करिबा संपर्कित कोनोसी निष्पत्ति एपर्यंत नै नांती। आज राज्यसभा रे ए संपर्कित एक प्रश्नर लिखित उत्तर दे पेट्रोलियम प्राकृतिक बाष्प राष्ट्रमंत्री सुरेश गोपी एही सूचना देछंती। से कहिछंती ए क्षेत्र रे वैज्ञानिक और वैषयिक ज्ञानकौशलगत परीक्षा निरीक्षा तथा संप्रक्त समस्त पक्षों सहित विस्तृत आलोचना और परामर्श पर ए दिगरे भविष्य में आवश्यक निष्पत्ति नियाजिबो। एक शताब्दी ऊर्ध समय धरी विश्व स्तर में इथानल गमनागमन लागि ईंधन रूपे व्यवहृत हो आसुछि। 2001 मसीह रे भारतर इथानल मिश्रित पेट्रोल कार्यक्रम पायलट प्रकल्प आरंभ करा जायथिला। तेबे जनसाधारण को वैज्ञानिक भाव प्रमाणित उन्नतमानर ईंधन जोगाई देबा हेउछि सरकार मुख्य आभिमुख्य बोली श्री गोपी स्पष्ट करिछन्ते। अयोध्या राम मंदिर रे दान अर्थ हेरफेर होइतिबा अभियोगर तदंत लागि स्वतंत्र अनुसंधान दल एसआईटी गठन करा उपरे आवश्यक निर्देश प्राप्त करिबा लागि सुप्रीम कोर्ट आज सॉलिसिटर जनरल को कहिछन्ति। एथिसहित एही घटनार राजनीतिकरण न करिबाकु सर्वोच्च न्यायालय समस्त पक्षक निर्देश देइछन्ति। प्रधान विचारपति सूर्यकांत, विचारपति जस्टिस जयमल्ल बागची एवं विचारपति भि मोहनांकु नै गठित बेंच एही निर्देश देइ कहिछन्ति एही दान हेरफेर घटनार जेभळि उपयुक्त तदंत से दिगरे अदालत आवश्यक पदक्षेप नेउछन्ति। तेबे ए अभियोगर तदंत लागि एसआईटी गठन करा जायछि बोली सॉलिसिटर जनरल कोर्ट को अवगत कराइबा सहित वर्तमान राज्य पुलिस एहार तदंत करुछि बोली कहिछन्ति। एसआईटी तदंतर सविशेष तथ्य उत्तर प्रदेश सरकार अदालत रे उपस्थापन करिबा लागि सुप्रीम कोर्ट निर्देश देबा सहित आसंता 27 तारिख रे एहार परवर्ती शुणानी लागि दिन धार्य करिछन्ति। आंडी बर्नहम आज ब्रिटेनर नूतन प्रधानमंत्री भाव दायित्व ग्रहण करिछन्ति। लेबर पार्टीर एक 56 वर्ष वयस्क नवनिर्वाचित नेता किंग चार्ल्स तृतीय नूतन सरकार गठन करिबा लागि आमंत्रण करिथिले। पूर्वतन प्रधानमंत्री कीर स्टार्मर को इस्तफा परे किंग चार्ल्स तृतीय एही पदक्षेप नेइथिले। पूर्वर स्टार्मर जाति उद्देश्य रे उद्बोधन दे आंडी बर्नहम को बैटन हस्तांतर करुछन्ति बोली सूचना देबा सहित आगामी दिन में सरकार प्रति पूर्ण समर्थन रहिबो बोली कहिथिले। জম্মু কাশ্মীর রজৌরি ও পুঞ্চ জেলার বর্ষা জনিত অঘটনায় প্রাণ হরাইতিবা ব্যক্তিঙ্কর পরিবারবর্গঙ্ক লাগি মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা 6 লক্ষ টঙ্কা লেখায় অনুকম্পামূলক সহায়তা রাশি ঘোষণা করেছেন। রাজ্য বিপর্যয় প্রশমন পাঁঠির 4 লক্ষ এবং মুখ্যমন্ত্রী রিলিফ পাঁঠির অতিরিক্ত 2 লক্ষ টঙ্কা হিসাবে এই সহায়তা রাশি প্রদান করা যাব। এ সম্পর্কের সূচনা দিয়ে আমার জম্মু সংবাদদাতা জনাইছেন যে রাজ্যের সম্প্রতি ভূস্খলন, বন্যা এবং অন্যান্য বর্ষা জনিত অঘটনায় জীবনহানি হয়েছে। শ্রী আব্দুল্লা দুঃখ প্রকাশ করা সহ মৃতকঙ্ক পরিবারবর্গঙ্কু তুরন্ত আর্থিক সহায়তা যোগাই দেবা উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন। তবে কোণী আর্থিক সহায়তা মৃতকঙ্ক পরিবারবর্গঙ্কু হইতিবা ক্ষতিকু পূরণ করিপারিব নাহিঁ বলি সে কহিছন্তি। অন্যপক্ষে জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিহ্না আজি এই কেন্দ্রশাসিত অঞ্চলর বিভিন্ন জেলার হইতিবা ভূস্খলন তথা প্রবল বর্ষা বন্যাজনিত ঘটনার সমীক্ষা করিছন্তি। মুখ্য সংবাদগুলিক পুনি থরে মৌসুমী অধিবেশনর প্রথম দিনরে বিরোধীঙ্ক হট্টগোল যোগু সংসদর উভয় গৃহ আসন্তাকালি পর্যন্ত মুলতবী। বাণিজ্য পুঞ্জিনিবেশকু নিরন্তর প্রোৎসাহিত করাযিবা সহিত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষ সম্পর্ককু অধিক সশক্ত করিবা উপরে ভারত মলডোভা সহমত এবং ব্রিটেনর নূতন প্রধানমন্ত্রী ভাবে আজি দায়িত্ব গ্রহণ কলে আন্টি বার্নহাম। সংবাদ শেষ হলা।
2: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
3: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নই আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচালে শুণন্তু বালেশ্বর জিলা সম্পর্কে তথ্য দিয়েছেন সাংবাদিক গঙ্গাধর রাউত ও উপস্থাপনার সত্যব্রত বেহুরা। বালেশ্বর জেলার পুরপল্লী অত্যন্ত ভক্তীয় ধার্মিক ভাবনা সহ পারম্পরিক রীতিরে মহাপ্রভু জগন্নাথঙ্ক রথযাত্রা পালিত হয়ে যাই। সামান্য প্রতিকূল পাগ সত্ত্বে রথ টাণিবা ও রথযাত্রা দেখিবাপাই অগণিত ভক্ত ও শ্রদ্ধাল প্রবল ভিড় পরিলক্ষিত হয়েছিল। বালেশ্বর জেলার প্রমুখ জগন্নাথ মন্দির, বালিয়াপাড়, নীলগিরি, রেমুনা, ইমামি মন্দির সমেত জেলার গ্রামাঞ্চল ঠার সহরাঞ্চলর অনেক স্থানরে মহাপ্রভুঙ্ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। রথযাত্রায় স্থানীয় লোকঙ্ বেশ সমাগম হওয়া সহ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। রথযাত্রার সময় বিভিন্ন অনুষ্ঠান পক্ষর নৃত্য গীত সহ সচেতনতা কার্যক্রম আয়োজন করা যাইতিলা। নীলগিরি ব্লকের জেলা শিশু সুরক্ষা ইউনিট পক্ষ মিশন বাৎসল্যর তত্ত্বাবধানে এক অনাথ সর্ভে শিবির অনুষ্ঠিত হয়ে যাই। কার্যক্রমের বিভাগীয় অধিকারী উপস্থিত লে সর্ভে মাধ্যমে চিহ্নট হয়ে বহুসংখ্যক অনাথ এবং দুর্বল পিলা মিশন বাৎসল্য এবং অন্যান্য সরকারি যোজনা অধীনে বিভিন্ন কল্যাণ এবং পুনর্বাস সেবা সহ মূল্যাঙ্কন ও সংযোগ শিশু সুরক্ষা ইউনিট সম্মুখে হাজর করা যাই। শিবিরের পিলা বিবরণী যাঞ্চ, সেমানকর আবশ্যকতার মূল্যাঙ্কন এবং সেমানক শিক্ষা সুরক্ষা ও স্বাস্থ্য সেবা তথা সামাজিক সুরক্ষা পাই আবশ্যকীয় সহায়তা পদক্ষেপ উপরে আলোচনা হয়েছিল। জাতীয় পলস পোলিও টিকাকরণ দিবস অবসরে জেলা টিকাকরণ কেন্দ্রের টিকাদান শুভ উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত হয়েছিল। চলিত বর্ষর বিষয়বস্তু লা দুই বুন্দা প্রত্যেক থর পোলিও উপরে বিজয় রহু নিরন্তর। কার্যক্রমকে জেলা স্ত্রী ও প্রসূতি বিভাগ অধিকারী ডাক্তার গিরিজা শঙ্কর দাস পোলিও দুই বুন্দা খুয়াই শুভারম্ভ করে। জেলার জন্মরু 5 বর্ষ পিলা 1063টি টিকাকরণ কেন্দ্র, 46টি ট্রানজিট দল এবং 23টি ভ্রাম্যমাণ দল জরিয়ার পোলিও বুন্দা খুয়াইবার লক্ষ্য ধার্য করা যাই। এনিমন্তে 4390 জন আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী এবং স্বেচ্ছাসেবী ও 229 জন স্বাস্থ্য পরিদর্শক নিয়োজিত হয়েছিল। বালেশ্বরের সূক্ষ্ম ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ ক্ষেত্রের বিকাশ, নূতন উদ্যোগ সৃষ্টি এবং যুবপিঢ়ীঙ্ মধ্যে উদ্যোগিতা প্রতি আগ্রহ সৃষ্টি করা উদ্দেশ্যে জেলা শিল্পকেন্দ্র বালেশ্বর আনুকূল্যের 5 দিনিয়া উদ্যমী ওড়িশা MSME কার্যক্রম স্থানীয় নোসি বিজনেস পার্ক ঠারে অনুষ্ঠিত হয়েছিল। কার্যক্রমের জেলার বিভিন্ন ব্লকের উদ্যোগী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, স্বয়ং সহায়ক গোষ্ঠীর সদস্য, ছাত্রছাত্রী ও উদ্যোগ স্থাপনার আগ্রহী যুবক যুবতী মানে বহুসংখ্যার অংশগ্রহণ করেছিল। উদযাপনী সমারোহে ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের কুলপতি প্রফেসর ডক্টর সন্তোষ ত্রিপাঠী মুখ্য অতিথি ভাবে যোগদে শিক্ষা ও উদ্যোগ পরস্পর পরিপূরক বলে কইতিলে। সে ছাত্রছাত্রী মানুষ চাকরি অপেক্ষা উদ্যোগী হওয়ার মানসিকতা গড়ি তোলা সহ সরকারঙ্ক বিভিন্ন উদ্যোগ প্রোৎসাহন যোজনার সুযোগ নেওয়াকে আহ্বান দিয়েছিলেন। বালেশ্বরে বিকশিত ভারত রোজগার গ্যারেন্টি এবং আজীবিকা মিশন জেলাস্তরীয় জনসম্মেলনী তথা শুভারম্ভ কার্যক্রম জেলা পরিষদ কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছিল। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଜିଲ୍ଲା ଯୋଜନା ସମିତି ଅଧ୍ୟକ୍ଷ ତଥା ବିଧାୟକ ପଦ୍ମଲୋଚନ ପଣ୍ଡାଙ୍କ ସମେତ ବହୁ ଅଧିକାରୀ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଭିଭିଜି ରାମଜୀ ଯୋଜନାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ରୋଜଗାର ସୃଷ୍ଟି, ସ୍ଥାୟୀ ସମ୍ପତ୍ତି ନିର୍ମାଣ, ପ୍ରାକୃତିକ ସମ୍ପଦର ସଂରକ୍ଷଣ, ମହିଳା ସଶକ୍ତିକରଣ ଏବଂ ଗ୍ରାମୀଣ

চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা

0: এই তুমি কণ কল বক্সি, এই তুমি কণ কল? তকি খাঁ বিরুদ্ধে মু যে বিহ রচনা করেছিল তাকে পণ্ড করেদেল কী কী? বিনা যুদ্ধের ছত্রদর ঘাটি মালুদ ফৌজদার হাতে ছাড়ি দিয়ে আসল কী? এবে পছ আড়ু চিকাকোল ফৌজদার 20,000 লস্কর ধরি মারি আসুছি, এ প্রবল মোগল শক্তি তুমি আবরি রখিপার তো? কুহ, উত্তর দিও।
1: আগরে চিকাকোল লস্কর, পছরে মালুদ্র লস্কর, ছত্রদর ঘাটি ভিতরে দুই মাড়ার আমি বর্তি থাকু কিপরি?
0: তুমি কোন সব ভুলি গল বক্সি? ঘাটির উত্তর পটে যে কমাণ লা চিলিকা কূলর ঘাটি উপরক উঠিলা বেড়ে মালুদ ফৌজদার লস্কর মানে সেতরে নিপাত হয়ে যাই। ঘাটি পছাড়ে চিলিকা কূলে কূলে পুরো সুসজ্জিত বানুয়া পাইক মানে লে ছত্রদর ঘাটি মাড়া মালুদ ফৌজদার পক্ষে সম্ভব নথা। কিন্তু কিন্তু এই তুমি কণ কল?
1: আপনার চিন্তা করতু নি ছামু, এই রাজপুর ঠারু আমি অক্লেশরে চিকাকুল লস্কর মানুষ হটাই দিয়ে পার।
0: বেশ, তেমনি ঋষিকুল্যার উত্তরকূলক ফৌজ পঠ, যাও বিলম্ব করনি, মো গঞ্জাগড় কৃপাসিন্ধু মানসিংহ পাখ যাচ্ছি।
1: তোমার বিহ রচনা মু বিফল করে দিয়েছি রামচন্দ্র দেব, খোর্ধা রাজ সিংহাসনে বসিবার গৌরব তোমার আর রহবনি, পরাজয়ের গ্লানি নেই তুমি মুন্ড গুঞ্জিবাকু মধ্য স্থান পাইবনি রামচন্দ্র দেব।

0: এই জাতির ললাট পট সহিত তম ভাগ্য টরিত বন্ধা জগন্নাথ, যবন রক্ত বাহুকালরু যেতে যেতে আক্রমণ হয়েছি, তুমকু লাঞ্ছিত ন করিবা পর্যন্ত কাহারি আক্রমণ তৃষ্ণা প্রশমিত হইনি প্রভু। এবে তকিকা মধ্যে সেই তৃষ্ণার বশবর্তী হয়ে তম আড়ক হাত বড়াইছি, কে কে আউ তমকু রক্ষা করিব জগন্নাথ?
1: মুক্তি চন্দ্রদেব মত। আরে কেতে দিন খানা ন খাই জিন্দা রহিবু, এ তকি খা দেখিব তোর সে জগন্নাথ মন্দির কু ভাঙ্গি মাটিরে মিশাই দেবি মু, সে কাঠ পিতুড়া গুড়া কু পড়ি জালি পাউস করি দেবি পাউস। তকি খা সহিত টক্কর দবার পরিণতি যে কেতে ভয়ঙ্কর তোতে মু দেখেই দেবি রামচন্দ্র দেব, তোতে মু জাহান্নাম কু পঠাই দেবি কাফের জাহান্নাম কু।
2: জান রখিলে গোটাই কথা কুহন্তি।
1: কোন কইবাকু চাহ জবরদস্ত খা?
2: রাজা সহিত দুশ্মনী ন করি যদি বিরাদারি করা যাই পারন্তা।
1: জবরদস্ত খা,
2: গুস্তাকি মাফ করিবে হুজুর, তাকত ন খটেই বুদ্ধি খটেই আকবর বাদশাহ দিন দুনিয়ার মালিক হই বসিলে, আউ আপন চাহিলে
1: কোন কইবাকু চাহ তুমি?
2: যাহাপনা কিছুদিন হেলা মু লক্ষ্য করি আসুচি, রাজা সাহেব বন্দীশালা ঝরকা পাখে ঠিয়া হয়ে জনানা মহল গোলাপ বগিচা আড়ে উদাস দৃষ্টি চাহি রুচান।
1: আচ্ছা,
2: মনে মনে সে কাহকু ভাল পাই বসছেন বোধে, হুকুম হলে টিকে কোশিস করে দেখিবি।
1: হুকুম? হ্যাঁ ঠিক হে, যাও যাও।
0: কে কে এই রহস্যময়ী ছায়ামূর্তি জননার অন্তে বাসেনি, কে কে সে?
3: সালাম আলাইকুম, গরিবে নওয়াজ কা মিজাজ কেসা হ্যায়?
0: শুক্রিয়া, তশরিফ ফরমাইয়ে।
3: বাহ বাহ, বহুত কো বহুত কো, এই কেতে দিন ভিতরে হজুর আম ভাষাটা কই শিখিলেনি, সবুদিন ভাবুছি হজুরক সহিত মোলাকাত পাই আসিবি আসিবি বলি, হলে কাম ভিতরে ফুরসত মিল নথিলা, আজি লেকিন হজুর ফরমাইশ হলা, যাও মিয়া আমারে বিরাদার খুর্দা বাদশাহ সে মিলকর আও। মু কইলি জো হুকুম খোদাবান।
0: মু তো জনে সামান্য কয়েদি, প্রবল প্রতাপী নায়েব নাজিমক বিরাদরীর সৌভাগ্য মোর কাই?
3: হজুর সবুদিনে গোলাপ বগিচা আড়ে চাহি উদাস রহুচন্তি দেখি দিল্লে বড় চোট লাগিলা, সেইথিপাই আজি তাকু সাঙ্গরে নেইকি আসছি। আও বেটি আন্দার আও। ইয়ে হচ্ছন্তি মুর্শিদাবাদ নবাব সুজা খাঙ্ক বেটি, আর নায়েব নাজিম তকি খাঙ্ক বহেন রেজিয়া। নায়েব নাজিমক ইচ্ছা খোর্ধা আউ কটক ভিতরে বিরাদরি আসু, ওড়িশা সুবারে শান্তি জাহের হো, সেইথিপাই সে আপনকু ভিণেই করিবাকু চাহান্তি।
2: হজুর থরে গর করি দেখন্তু, সানসা নবাব জাদাঙ্ক দোস্তিকা বড়া হাত থরে আড়েই দেলে। মু মু

0: আখি খোল দে, দেখ কি আসছেন দেখিলু।
1: থাও থাও চকুনে, দেখো না আমি আসিছি বলে জানিলে।
0: ছামু, আকাশে পাহাচি তারা দেখা দেলা, ঝড় বি থমি আসলে, দিও মানুষ শীঘ্র শীঘ্র নাবরে বিজি করিয়া হব। ছামু আসুন, ছামু
2: কর্পূর চন্দনের মহা মহা বাস, কেবে কেবে তো এপরি অনুভব করিনথিলি। চারিআড়ে চারিআড়ে ফুল বিঞ্চি হয়ে পড়িছি, এ তো সেবতী দয়না কেতকী ছড়িয়ানা। তুমি তুমি আসিছিল দেবতা, তুমি তুমি আসিছিল।